উনারাই ভালা না হয় তালে আমলা জীবন রাও ভালা না হব। আজিলা অনুষ্ঠান গাছ আনি আপনি গলা শুনিবাগে পাব শিল্পী স্বদেশ আজংলা গান্দা।

0: আপনিগুলা উপভোগ করিলে শিল্পী প্রতিমা হাজংলা গান দা। প্রিয় শ্রোতাগুলা আপনিগুলা এলা শুনিবাগে পাব বুকলা জালা পোড়া লা বিষয় নি হুটুকে কটিকা শ্রী প্রণব হাজংলা আওয়াজ নি।
1: বুকলা জালা পোড়া সমস্যা বহু সংখ্যক মন গিলেই বুক জালা পোড়া সমস্যা নি ভোগ দেখা যায়। এরা বেশিরভাগে দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে ভুগি থাকে আর কম সংখ্যক মন গিলেই খাওয়া খাদ্যলা ভাবে আর অন্যান্য কারণ নিয়ে মাঝে সাঝে বুগনি জ্বালা পোড়া করা সমস্যারা দেখা যায়। মোট জনসাধারণ আধা সংখ্যক মন গিলেই জীবনলা কোনো নহয় কোনো একরা সমস্যা নিয়ে ভুগিছে। গ্যাস্ট্রিক রোগ উগর দিলে বুগনি জ্বালা পোড়া করা বলে আমরা ভাবি নাই, আর কোনো সময় ভাজা পোড়া বস্তু খালে চা কফি বেশিকে খালে দিন দে না খাওয়াকে থাকিলে বুকনি জ্বালা পোড়া রোগ হওয়া বলে ভাবি নাই। কিন্তু প্রায় 90% আক্রান্ত মনগুলো সুস্থভাবে জীবনযাপন করালা পরেও এই রোগলা রোগ নিয়ে ভুগিব লগা হয়। কিন্তু এলা সঠিক কারণ সম্পর্কে বহু মনগুলোই না জানে। 2003 একরা সমীক্ষালা মতে জানিব পারা যাছে যে এইবিধ রোগগুলো রোগকে নিয়ে মনগুলো একেবারে সচেতন নহয়। অবশ্য আজিকালিলা মনগুলো বহু সংখ্যায় এই বিষয় নিয়ে কিছু পরিমাণে সচেতন হচ্ছে। বুকনি জ্বালা পোড়া করিলে কিঙ্কে সহজে উপশম

0: পাব বা ভালা হ'ব। বারে বারে এই সমস্যা নিয়ে ভুগি থকা মনগিলে সমস্যা ঠিকিন কিংকে দূর হব বা হাত হারিব পাব। এই বিষয় নিয়ে কয়েকরা উপায় বা দেহা দেওয়া হয়েছে, দেহা বা উপায়গুলো হলে চা কফি আর মদ ভাং ঠিকিন দূর নিয়ে থাকিব। কফি খাওয়া ভালা পাওয়া মনগিলে কেফি না থাকা কফি খাব, চুকো বেগন বা টেঙা জাতীয় ফল না খাব, চর্বিযুক্ত আহার চকলেট পিঁয়াজ মরিচ আদি না খাব, দুধ ঠিকিন সর বরকিয়াহে দুধ খাব, একেবারে পেট খালিকে না থাকিব, দিননি পারিলে কম কমকে হলেও মেলাবার আহার নেওয়া উচিত, সময়মতে আহার খাবা লাগিব, দিনদ কম কমকে হলেও আট গিলাস পানি খাবা লাগিব, ঘুমব সময় নিজেলে দেহা তুলনা থেকে মাথারা যাতে উফুর্নি থাকে, বাতাপাকে কেটিকে ঘুমাইলেও উপকার পাওয়া দেখা যায়, অফিস আদি নিয়ে কাম করিলে ককরাকে যাতে না বহে, দেহালা ওজন সঠিক রাখিব, এলাভাবে কোনো চিকিৎসালয় পরামর্শ মানি চলিব লাগিব, সুরুনি আট খাইয়ে বা টাইট হয়ে থাকা কাপড় না পিন্ধিব, আহার খাওয়ালা পরে ব্যায়াম নকরিব। এলা উপরিও আর মেলা উপায় আছে যেগুলো বুগলো যারা পড়া সমস্যাকে কমিয়ে রাখে, কিন্তু উল্লেখিত নিয়মগুলো পালন করিলেও মেলায় সকাশ বা উপকার পাওয়া যায়। উল্লেখ্য যে মেলা মন গেলে সাধারণ কিবা এগরা ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আনি খাওয়ালা অভ্যাস দেখা যায়, বুক জ্বালা পড়া করালা সমস্যা ভাবে মেলা মন গেলে ফার্মাসি থেকে অ্যান্টাসিড জাতীয় ওষুধ কিনে আনি খায় আর সাময়িকভাবে উপকার হয়, কিন্তু প্রাকৃতিক উপায় অবলম্বন করেও বুকল জ্বালা পড়া করা টেঙা পানি উগর আহা আদি সমস্যা আমরা আঁতর করিব পারে। এগুলো অতি সহজ উপায়। এই ওষুধ খাওয়ালা পরিবর্তে আমরা উল্লেখ করা এই ওষুধল পরিবর্তে আমরা উল্লেখ করা মানি চলালার লগতে খাওয়া খাদ্য গ্রহণলা ক্ষেত্র নিয়ে সাবধানতা অবলম্বন করিলে বুকনি জ্বালা পড়া সমস্যা ঠিকই হাত হারিব পাব।
1: আপনিগুলা শুনিবাগে পাশে বুকলা জ্বালা পোড়ালা বিষয় নিয়ে হুটু কুটিকা। এইবার অনুষ্ঠান নিয়ে আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী স্বদেশ হাজংলা গান্দা গানলা কথারা হলে ঢোল পানির ও ঢোল পানি।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী সোধে সাজংলা গান্দা এলা অনুষ্ঠানলা শেষ গান্দা আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী নন্দিতা হাজংলা কণ্ঠনি গানলা কথারা হলে আজি আহিব কলকা আহিব।

আপনি গুলা উপভোগ করিলে শিল্পী নন্দিতা হাজংলা গান দা ইদেতে অনুষ্ঠানলা সময়রা শেষ হয়ে আহিলে আর এলা লগে লগে মানে অনুষ্ঠানটিকে বিদায় নিলে ধন্যবাদ।

ප්‍රසිටියෝ පොරැමතිංෝ ඇඩවිස් අන්තෝනියා අල්බින මයිනෝ ඉතලිනි මෙච්කෝ ගරෝහා ආරු ඉන්දියවනරි බප්ලේ වමේස්කෝ චස්කෝ සොතෝක් චෙත්ත සියෝ බියාකයි සෝනියා ගන්ධී ඉන්නේ බිමංකෝ මස්කාහ යුනයිටෙඩ් කිංඩම්වලරි බප්ලනි චමනෝ රජීප් ගන්ධී පොලිටික්ස් බා සසෝන් කනි බිදිංෝ ගීස්කෝ නංගපා උංසචම් වා ඒරෝප්ලේන්කෝ සලයිනා බා පයිලොට්නි කම් කුසා නම්නක් පත්තහ වා ඉන්දියන් එයර්ලයිනෝ පයිලොට්නි කම් කෝදක්තික් සනා කංහ රජීප් ගන්ධිනි පොලිටික්ස් බා සසෝනි බිදිංෝ ගීසක් නා කොමි බේනිගමන් උකෝ පොලිටිකෝ ගිස්සක් නඟත්න බියසම් උනි ජොංගබ සංජය ගන්ධි ගදගතක් ඇරෝප්ලේනෝ අසෙල් උ සියහ ආරු උනි සියනි ජමනෝ කස්නෙ පොලිටික්ස් නී ගමන් චන්සින අවා චිංහා නකෙම අගබනි දිදියනිකුමනේ උනි මං සෝනි තයිශුත් ගනි ඇරෝප්ලේන් කෝ චලය අවනි ඉන්ඩියා අසෝනි ගන් රොං බෙවල් ගන්ධංකෝ ගනේ ගපොක් පක් කුර්තා ආරු පයිසමෝ ගන්නේ ඉන්ඩියා අසෝනා කම්කො කනා රෙච්ච කතා වස් කංගබ චංනා By election of Member of Parliament, MP na Amethi, Uttar Pradesh or Church School Sotsesa Belsio, by election of Sevka Homa na. Uwading thang mancha, Mandirang ni Gisko Salna Changapa, Aro Agana Changapa, Aro Jay Kam Koba, Nithoe Dakna Changapa Ngacham. Bakan Rajiv Gandhi ko Political Advisory da Kedo na ha, Jamano All India Congress Committee ni General Secretary ba Chakakra do na ha, Aro Jol Jol Youth Congress ni Pado da Ke Ukho do na ha. ইন্ডিয়ানি প্রাইম মিনিষ্টার মা ইন্দিরা গান্ধী কোর চাচিসকো সচ্ছেদ প্রিবলস নি অক্টোবর খোলাচ্ছে তারিখ উনা দং থম গপা বডিগার্ড উনি দং রাম বিয়াপো স্লাইচি গোহা আর মা ইন্দিরা গান্ধী আসং থাংনা জঙ্গি গো গালে সিয়াংহা মাগবানি সিয়ানি জামানো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেল গপারাং থমে চনচে জিপ কো মাগবানি বিয়াপ কো রচিনা মন মলহা আর উয়া আপসান সালন রাজীব গান্ধী প্রাইম মিনিষ্টার না কুমুকচতানি কো লকহা Rajiv Gandhi antangko India songna unkange asongna jatna kha sai dangke onang ha aro gapnang ni kha ga tong giza India songni jangi thanga bewal ko nambata ga dang onar aduna thariha rachas isku sachat prebilsini general election of Indian National Congress Rajiv Gandhi ni redlaniyo kisikrana khra ga ba lok sabha ni sevkaniyo bangba ta chig ba do rangba maha Rajiv Gandhi gisik matrang ba aro rongrik ba dal ga bong achim ua jensalo ua asung ko sason ka ani balko chakor ahon je je bakrangon asung namen jama chakinga chem warang ko namdapatna nangani ko nuke warang na sa mung song pa cha ku de ani ko taka ha india asung ko khorksag ba century number strong ba gadang ni technology chirkna cha ku de ani an chalam berang ni gi sepo mung sing mung mani ko ata ha aro agal sa kamak uni gi sikna ani na mathelani ko agan ha Rasong kri be India asong anla ke matram gaba nak samsoni dong gaba nam gaba tel gaba ko gamata ha el chachis ku so sku sabal sini me jani khordaksa tariko tamil nadu ni sri perambudur mangapa biya po lok sabha election campaign ka mateng suma rangsan bom britanio uni jangi gala ha aro India asong anla ke nam gaba tel gaba ho gamata yan anchunga namen dukni aro namen gama biani ongchong mata উনি জঙ্গি থং মতঙ্গ খাঙ্গমন খামরং কো আনচিং পাংনান উনি আসংনা জাতনা খানি কো গিসেক ক্রাতা আরো দালো উনি আছেনি সালো উয়ারাঙ্গনি মতামরং কো নিপলাতে নিনা মানগেন স্কাঙ্গপাও রচাচ ইসকু সচ্চে তোকবলসিও পারাজিপ কান্ডি ন্যাশনাল এডুকেশন পলিসি কো হায়ার এডুকেশন প্রোগ্রাম কো ইন্ডিয়া গমকোনা ফারগাতা জিয়ান নাম্বাতাস কে ওনানি কো চসং দম্বেরাঙ্গনা ওনাচম গনিগপাও Digital India ko skangpa cha ko de singpa Parajip Gandhian wacham gathampa protection of rights on divorce act in 1986 ko muslim etskrang na pass khana thari do nangha minus khangole muslim rang jikthang thang ko skathang gal na na chim unigman ya niyam ko ba pass khana wa thariyang ha united states of america baksa dolgni economic aro scientific technology ni bidungo namdapatani ko kamko kha মহাত্মা গান্ধী চনশিয়ানী কো নন ভায়োলেন্স ইউনাইটেড নেশন নিউক্লিয়ার ফ্রি এন্ড নন ভায়োলেন্ট ওয়ার্ল্ড অর্ডার ওয়াতনা খামহো খাঙ্গপাবা ওয়াহা রচচিসকু সচ্চাসনি বলসিও কলস্কু জুলাই যাও ইন্দো শ্রীলঙ্কানি গিসেপো নংরমকানি কুমংরকানি কো তাকাহা জেখন ইন্দো শ্রীলঙ্কা পিস অ্যাকর্ড এনে আগানা উনিদলানি হো মহানগর টেলিফোন নিগম লিমিটেড MTNL কোবার চচিসকু সচ্চেতক বলসিও তাকাহা
aru skangpa changna PC orangko public health offices

0: চাবির আরা বাও
1: ইয়া দোকানি চাবি বাবা ইয়া নাং বাইক নি চাবি আর ইয়া লোক নি চাবি
0: আয়া ইয়া কেওয়াইসি নি লেখা রাংবা ব্যাংকে ফ্রাকন দং থাং থাং নাঙা গমক নি খামনান কে সাচ থাবিয়ান ছলে দে নামাচাম
1: গমক নান ছলে গে পা সিকেওয়াইসি আইডি দোবা নাংনি একাউন্ট বক্সা ছাপা তুমি কেওয়াইসি কোন নাংনি ব্যাংক সিকেওয়াইসি রেজিস্ট্রি ও কাপাস খাগেন জিওনি কোন আ দং থাং মানছা গপা মং চিব্রি দংবা সিকেওয়াইসি আইডি নাম্বার কো মান গেন আর ইয়ান প্লাগ ব্যাংক রাঙ্গো আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রাঙ্গো ছলে গে পা ওয়া ইয়ানি অর থোরা না বেঙ্গে সাও কেওয়াইসি আপডেট কাহা ওদে গপনো আপডেট খানা নাং থাইজাওয়া হা
2: আরবিআই আগান না নালজকুবা ব্যাংকিং না কেওয়াইসি না নিসখাং পাওয়া যাকুদি আনিওয়া